0: maidasin nak saw tu sak saw kasi gibuk. Tapi matau tangan pito kau yang memat mukwa. Nutang nutang nutang kena mai unuyuk. Tanda ni nama ni ukau sekarang yang mat. Kini umi utak kini mengami atau mai ukau nama ni.
1: Tak kira tu mila aku juga. Kimi kami tahu dok tengah mana. Kimi kamu tahu dah ni kau luka. Tapi ni itu jami ini untuk kau kerawat tu. Bagi aku tak hanya atau mana. Pengguna aku sih baru beti ni. Cukup sih tu luka. Ima pengguna tak payu kata. Iki mai jalan si, aje jalan si, tahu tak si. Pitik perlu gimakua, tiba waktu garuat, ane utama sinal lagi, dia utama sinal lagi. Pilok suluk pit, awlak pit, awlarung nak suluk jangan lagi, mita utengan lagi, mita utengan lagi. Dan nak cakap sesuatu tapi gua kau sedikit tak payu jabun. Unukah hanya agama, cakap sesuatu juga, anak kubun, anak kubun. Kang mau tu percangan yang kesing ning, tu percaya apa yang mata, oke tu percaya data mending, iman itu percaya betai jauh apa yang muncung, icari orang kata apa tu, icari orang apa tu, kesing ming tu percaya aku tu kesing ni nak cek kesing ning, oke aku atau kau mak tak mending, oke aku lakukan. Tema kua kesin kang mau tu pecangin tanah ilulak tu peng kesin gaja jangan cewa kesinga tanah ilulak takok ama tanah ilulak pejagaan sama dengan ama sila takut tema itu saya nampeng. Sila pihak sangan yang kisah gajah ming, taimah itu saya nyami, ikcari utak payung mata, awal itak punga. Sila mi kisah ni, tupang meung utong. Ikcari unak payung, tupik sama ili taizah payung utong. Ikcari unak payung juli. Tak, pijakai tangman tinggi datak kuah, idulik syakiing. Tama mi kasih kerja tepuk saja mi pita hangin man. Ida kalau nak ada tama, tama cuma tepuk dia apa yang mata, kamera dia apa yang kamera tepuk sangat neng. Okey aku atau kamera tama neng, okey aku nak pun. Tak kau ini boleh kerja pita yang mati. Kalau yang sangat lo tak kena ini boleh lo. Tapi makhluk terakhir tuan apa yang memata tak kuat kang mau ikhlas tercangin neng makhluk tanek anak kubur makhluk terakhir tuan apa yang memata nama tuan apa yang memata kang mau ikhlas tercangin neng aku yang udah pan aku jadi cangin neng aku jadi cangin neng ikhlas tidak payah makhluk tanek. Tak kuat. Aku tidak cuma bingkai kasih waktu yang menyun kejutan. Iki aku ingin tahu nunggu aku anu kemun. Aku dah tahu kemarinnya kasih waktu. Aku tidak cuma cuma bingkai kasih waktu yang menyun. Tama kali yang kata kasih gajah. Kasih gajah tama nak pergi tidak bingkai kasih waktu. Tak kuah kejuk tan, aku kejuk tahu mana tertidur. Ulinga taman nak kejeng, ulit siak tu ni, taman kau dengan kejuk tan ni. Tema aku aku siak sama tidur. Aku tegar ni usah kata ni ngem mata. Tema aku di siak ika jawab kata kujud. Anak kubur tak kuah. Icari aku pasang mati anak kalau. Aku dicari kita kuat. 실험에 이차례 갔다 주죠. 아까 양락도고로 올라들려고 이차례 역배정 마딩. 아까 조치가 또 갔다 주려고 아우라리 쇼과. 다나 이차례 역당 이라도 북차례 아가시가자. 바니로 아마녹 저고양아. 아직도 때 갔다 준 거죠 애명문. 녹초한 녹초금이 낙지를 떠올르니 아직 적대 헛되중 미정. 대막과 낙진 그 시기 대박자량 헛되중 육마대라 이착자리야 이말리 대박자미 대자 헛되중 금마다 이참에 그 시안이 대자 헛되중 마다. 다나 낙지오 그 시야비야 마막가자 우두왕만 이게 약탈로니 막고리자 확대주죠. 강마문 이라 다나 두북차리야문 이라 두북차리야고 가미 이라 이착차리야고 가미 이게 약탈 확대주죠. 마막가자 우틀리고 대매티 확대주죠. 아마 저기일로자인 대마차인낙 이게 약대 왔다용 매주 다나 맘맹아 이짝 차례양 올로니 맘맹아 다나리 맥콜리 맥콜리가 저거 일루라 아우라지 정화 카악 차례양 왔다용 이마 마코네가 카하 갔다 갔다 마코네가 알리니 알리니가 갔다 갔다 아 마코네가 갈리노 안 왔다니 대마 차이나 아우라리 정화 저거 일루라 이마에 크기뚜 앞에 걸어 샥가 걸룩 카악 차례양아 헛다 중매종 대마 아우라리 지압통화 아나아나가 이게 약자 헛다 중매종마 저거 일루라 맹 다나마 맹아 이짝 차례양아 일루고 다나 맥코가르니가 저거 일루라 카악 차례양아 일루고 대마에 들려고 아우라리 지압다가 아나아나가 대마에 뜨면 전화갔다 빠져오면 내 대마음에 일하 아나꼬 옥과 대마에 뜨고 갔다 주죠. 대마에 뜨고 갔다 주죠. 맞다 만나 역할 맞지야 갖고 답보나 오카우자가 자가 카우지 맞아요. 가로와 일하겠는 일하겠는 카우지 맞아요. 그만 다만이 누나 하지마 일하긴 너 가오지마 자고라와 일하긴 너 가오지마 자고 지약도 대인의 자가 일루자 오마밍아 강마오 운동아 우아탱아노 옥타오가 좋아갔다 용매죠. 강마오 운동아 우아탱아노 다운하니 길룸에 옹웨토 우아탱파생미 가오마코타오니 악마고 가오마코타오니 악만 대매 쪽 같았다 주고 아시오이라 다나 저일로자 마음이 아파 다나 이차 두벅다우만 가우마도 차이나고 마주죠. 가우마게 두분이 오가려고 가우마도 차이나고 약빠주죠. 대매 쪽 같다 주죠. 대막고 왔다가 제하고 또 같다 주자고 대매 쪽 같다 주고 대매 쪽 닦고 많은 대매 쪽 가우지로 참아고 내었던 거. 엄마 다나 사이나 절로 강망 아 우크요 아족다우라 아족다우 카우틀리고 요번에 우틀리고 아 딱과 크죽단 이렇게 약대면은 누워다우 치아갔다 용미준 크죽다 따먹고 일루까우 일루까우 가라는 대면 누워다우 따가면 아두컨 야가마 가메죠 노다오 헛테요 무마타 베로 타우체 헛테요 무죠 우자강네 틱타 헛타고 암마타 테메테 헛테요 테마 우펭가가이만 아킴메고 자청 헛테요 갔다 아버네리 이틴남메고 조용 헛테요 거로 왔다 김마가 못하면 아빠나 죽도 가려가이만 takwa itse jain tupang mek piyak piyak tawat ta yung mayun. Kasi ane piyak tawat ta yung mayun panit siya ka pikaswak din lugun. Panit siya din nagin ayong ko din lugun. Kimak tayo gano'n ako tig, ila imo tayo gano'n ako tig, ukulak to ano ang matagong. Tagay ako tito yung nakasang matagong, asa mga tinlugod, ila kausa ka lang tinlugod, imo tayo gano'n. Tako ay tsa itupin, imo tayo na kayong matasiban na tukto na rupa tayo yun, panok tukuluwa pa yun, imo gano'n ang lunin, akaw manok pa yung mga Ima paniluwa mo, ilang isigya may hatak pa yun panak ti tayo kaswar ni Kuga man. Tayo may tukat tayo yun. Ima siwan na tukro na yun. Ima ilang ito kasi sa mga tukro at siwan na tukro na yun. Paniluwa mo ni Jama ito ima. Paniluwa mo ni Jama ito siwan na tukro na maki. Ima tiyak tabi nga pa yun kaswar kata yung mata. Kimakura ang mata. May mga kimakura siyak tabi. Kimna ko siya si mga karni nga ni. Dahil mapayak tayo siya si mga tayo. Tupak si mga tilawin. Kimak tayo niyo na kalagapak tayo ng ito. Piyong nga rito na kasi ang ata ko. Tupak si mga tilawin. Kimak tayo karawa ko ito. Dahil ma imot siya si mga tilawin. Nga piyong kaswa tilawin. Kimatuloy ang ukat tayo yun. Tana itsa-sa, ilulaking. Paniluwa mo, siwan na tukoy na mayroon ka tayo yun. Dahil may tukoy ka tayo yung mata, ikaw matiya ka ma. Tama na ukaw sa kita ka ka. Tapo na lang, ikaw na isa ang kuta ka ma, tapo na. Ikaw mga kuya na tama na. Tayo may tiyo kata yuga ma, tayo may tiyo may kata yuga ma. Tama na tayo may tiyo kata tayo mo. Suli, kasi ano unik kaya ka nang naya ka mga, tana sa ina yung atakero ti Milak. Unik ka kanya nang may yung at tunak yun niyong matyanot. Tayo masyoko sa yung kanin, at tunamik. At tuna ni kisiani pidyo ta karlota ano duri taksi walao balao katta tama ko ro ipyo tak sali ang luto alik salian ipyo kak salian tama ko ang katak para umata mako kinuk salia kinuk sa me ilang ito ko si suk sang utto ida to ko sing ito na lang utto nga kinuk sanga alibyo kinuk sanga tana kino na kaktaong man at to na kino lang nga abataong abataong ay bang muno kitao kino nga nito at to na kino na kaktaong man pagkuhak si maya nga sikumun litaan na pagkuhak si maya nga kino na kaktaong aliw abatang mo kiluwak si Mayo kingulinga aliyong utong kingunga ko aliyong ko kingunga abatang kingulinga nitong ay bang miggo tayo ma naulik si Mayo tayo may siyong ukata ng mata dataw tulok sa magaluwak tong amaswak tong na nga dahil na kingo na kata akto na kilak si mga kaya hakpa yung ima ang una si mga hakpa yung tana kingo na kata kilak tao kaya kami lakit kito lusok tao kaya kami kilak tao luni ima tasi tiyak tabi nga nyo kaswakat tayo yung ima tasi juwasyo kung na magkasakat tayo yung tasi tao dun ay ma-utakyak tasi aktong tagagota na kinguksang. Kinguksang lang ang nakakta ba yung yung tana kilak si mayong. Ay ma атаусиунгуттуму агуммун таситаухаттаю жокэлэрсамалэртиллугу има таутусиунгухаттажугатта кымуксертуни таана питэкулук аггитэкулу питэк тасиваажу чаангухаттажумман кыммиипигиалаатиллугу таккуахамути пиунаалеккатиллугу таана питэк тасиваажу бингаа питаутулоорсамунасуунгухаттарпажумман таймайту сайнаулехаттажуюк тайна кингуунагаатаартага апатаю кингуллинга аайвермут наулик наулик тисимасаунгуттук апат апатаю кингуннинганиингаартук таана аттунаак келертимасагаахарнаартаа ухаттарпажумман таймайту хаттажуюк амматамакку аттунаггиангусуун атчунат диортуни соқосиоқани таамаа хаулиммагама таана аттунаақсаа аа нингунерпаангунаартаусуугу хаттажуюқ уқдугажа уқдуг аттунаатсалиангуллуни аа қуиктиннилаарлууни гоқ саггалаарлуунни тааккуагу таппанингунерпаангунаартаупажуюқ уктугажа аттунаангулут тэмэт тохтажу тэмэ таана аттунаа чалиа аттунаагила аттунатиортаугами меккуутауттагами атту тэмак има ухаусаагатта тамаанами утэгут кили килилангалегами угутаана има кайжилангалегами у кили килиннегайсуугутта таана килигиалангалерамиук паанганиархунгатамиктаани пигиархусаусуунгунгиммиюк пигиархусаусуунгухаттажунгиммиюк ниархунгатамиктаани кисианиго матертингата митсаани пигиарлугу акаунерпаангуюк паанганиархунгатамиксаанеунгутта таймаажуорчуусаунахаттажуюк аттунатиортунун тэма пигасчуугуналэрмамааннаулук асоорчуутаунахаттарпажумман аттуна диуннигумиккаанун тэмэттуухаттатсалубун тамакку аттунаан чунатуунатсаму атухаттажуммата аммарунаммау таухаттажуллутик хаусарсиортунут аттунаасавилле хаусиманарпажунгимман илаапитахаттарпажунгиммаан кисаани тамаккуа уктугасаин аттунаан доктаутиллуги хаулимагама илаапиорсалавагамани тамаккуа кисаани атоктаутиллугут аттунаан уктугасаин кисулимаатсаму аторпажумата тамаккуа тамакку нугалу кимуксертунун ипиутарсалиангуллутик кисулимаатсаама атухаттажуюн уктугасаи тамаккуа аарсортсималертиллуги илаапанитсиарсималертиллугун писагиртсиарсималертиллуги кисулимаатсаама аторпажуммата тамакку нугалу кимуксипактунун ипиутарсалиангуллутик аликсалиангуллутик ипиаксалиангуллутик тамаккуа аалуммата атиутигипажутагин маанамусули илаатигут аторпаккалуартугу тамаккунагаттунаани таймангалимаарли тайкангани сокусиунгани хаули тигигаккит тамакку аттунартиурниит таймаажуорчуусауттарпажупунга аттунартиулегайгума килигиахаттахусаусуунгуттарпажупунга таунанган матертангатамиксаани илаасиккунгатамиксаани тэма таана килигиасигку тэма пигиахуяуттарпажумуга тамаккуангуттармата тамажа аилагинну хаулимасаунгиммата амаккунуга убеккарнапилуартуимаанна убагулусиагуни тагалаагу гатигун илаатигу хаулимасакалуапун илагэ хаулимагуннинга тамааннаулук тамаккунагаттуна диунэрмик тэйматакба tema jo tujo tak pa jung mega ma tema tema no kha jo tak kha de chule ma che mo tema ko atuna atu ko tak pa jung mata tema ko ro ipi u tak chale ang jun ke che ne ke lok se ma tin lewot a ipi u tak chale ang hatta jung mo jun tema ke lok se ma tin da gen ipi u tak chale ang hatta jung mo jun tema ko no ga khing me ipi ipi u tak la ma Kehidupan sama dulu kesian ni. Ibu tahu kerja hutang payung mata. Tema itu hutang itu. Kehidupannya tema tema kuat cok payung itu. Pitu ni lu tahu siapa kerja buta tanda. Kamu tahu ni kerja teman na pitu ni agak tahu. Ama agak tahu ni agak tahu siapa ngulur ni tanda saya nak. Kesutuan saya mahu datang makuat tu nak atau kata yang mata kamu tinjau lu nak putar nak pulih tahu lu tu kesutuan saya mahu tu pasal tu tak makuat aku tak pun nama dia Asia ni urut kaya kini aku nak ada kebunga tahu tu cuma jaga tahu mari kita go urut kaya nak ada kebunga apa cium dia macam Tema tana abat cia ngoro nat cia kisinga najuk tau sungut takpok tana najuk ya langa sega meong tana nat cia tinging aku tinging leweng tana tapbona ni aku wana katau takpok idaka tapbona kililiok tau takpok tana Najuk ya langa sega meong, nat cia ping abat cia kelanga jani. Tanda abat cia kebalia jani pigi ya sega meong. Tak ko aggau tulima ko nungu ta cuma najuk langa jo kange waktu ke makatta jojo. Aggau tulima cia ko nungu tak aggau tulima cia ngata iglu apa dua waktu mik talak pego nungu talak pinga. Tak kami guna yang dulu itu untuk lima cina, kau tu lima cina pok cuma kata lah kamu. Tapi mana yang tu ni tahu tu payah juga abad cium lah kamu. Tapi mana yang tu kau cakap tak kamu hilangin, yang tu meng hilangin tak usah cakap kamu mata. Ia tak boleh yang tu meng kau cuma kalau waktu kau yang tu kau cium tak kata. Tak kamu kata anak, najuk tangan cek, kai bapa dia logo. Siapa yang mu takkan nak najuk tangan, nihai ngapai bapa dia logo. Taman nak kisinga, pita ni cek tu abad cek ibar dia jani. Taman nama mengerti kini kalau amang. Tatsikay nak tanga mga nga sila taanik. Mamingan utak ka na nasyo tinga sabig. Mamingan ulang ikaw na mga tayo mga tatsikay nak tugo. Nasyok tunitaw tukatak si mazunga. Sabing mo, nasyokatak pa yun. Tayo mga abat siya tunakaw tinakatak ibunga. Taan na, Abad siang, pijak yang man, atana, taman nauk sunga, akau nengah pijak lalu ko, memegang utarik siak tu ko, urikum nak sedi tahu kata yang mejong, taman nauk sunga pijak lalu ko, selalu kalau kami urikan ni tuan nak tahu kata apa yang man. Nak cakap apa cakap kau tu? Tapi macam tu kata cakap mana? Tapi macam tu tak kau? Amat anak matuk tinggal tu, tanah tu pukul bicara. Ida tanah kesinga ini aku kahazan dengan orang tua. Kesinga tanah pergi kami usik kami pergi tak kau? Matuk tinggal nak reak cugu. Ida usik kami taman nak. Tama yung atanagayak siyo, matok tinga. Tako, แต่ขณะมาจากจังหวะนี่มีการจากเขาเปียกกลางมันเปียกกลางมันก็ใช้นัดตุนามองตัวเปียกกลางมันแต่ขณะนี้มีจากเขาจับโบน่าผู้เวกเวกชะงักคนผู้เวกตัวตั้มันน่ะอกชงอ่ะตะกุกชาวงาติลูกผู้เวกตัวตาน่ะผู้เวกชะมันติลูกอกช่วยยัดตะลิกิบเอาขัดจะเสียตัวผู้เวกชะมันติลูกแต่เมื่อตัวเจ้าตัวขัดตักชะมังกามะตั้มันน่ะเขาเสกจักรแต่เมื่อตัวมันผู้เวกชะมันติลูกอกช่วยยัดเช็ดตาเมียวตั้มันน่ะมาว่ามาเมื่อใจได้เชียบตัวกูตานนะอาบัดเชียกันจานี่มาเมื่อจะใจได้เชียบตัวกูใจไม่ตัวขัดตัวอยู่ตานนะก็เชียนี่อาบัดเชียงอาบัดได้อยู่อกโซยัดเชียกเสียมาติลูกตานนะลูกมาจากติงาลูกเอาได้จีกินลูกเอาได้จีกินบุกมาจากติงาลูกทับปีนาลูกผู้บิ๊กบิ๊กช่างะก็เชียนี่ขัดจากตัวขัดตัวอยู่ไม่อยู่พูดละเขาเนี่ยจิตลูกตานั่นนี่มักจะมาเนี่ยเขาจังอ่ะแต่ไม่ตัวตักจิมากามะแต่มันน่ะแต่ไม่ตัวขัดตัดจิบุกตานั่นชุลีอาบัตักอุกชูยัดเชียกจิมาดังมันมีควักจิมาลูนิลูอุลขัดตักตัวกิชานี่อุกชูงานอุปยักตัวอัมมารูมีควงอัลกัดจิลูกมีควักตัวตอนนั้นตะมักเกินเนี่ยมาอุกชงอะไรไปจากเสมาดังมันอามารุมักเกิดเสมาดังมันอุลขัดจากชูกุชานิปนักเสียงเอาไปดังมันแต่มันน่ะมาเมงะปนักเสกอาทิตย์หัดใจยุ่งไม่ยุ่งปนักเสกอาทิตย์หัดใจยุ่งมาเมงะแต่มันน่ะปนน่ะไอตัวเราไม่กลัวติดลูกแต่มันน่ะปนไอเลงกันมาเมงะตอนนั้นอาบัตักสักอุริเตวสิตักปะจุกิบงตอนนั้นมาจากที่งาเข้าเชียนอีละอาจงวัดอีลูกเข้าเชียนนี่เป็นตอนนี้กูกามีตอนนั้นพมีอันลูกครัวทับบุงอุลิกตาเกลียวที่ลูนี่นี่เป็นตอนข้าเชียวที่ลูนี่ใจไม่จงขัดตักปะจุมันแต่วันนั้นนี่เป็นสิมันงาเข้าเชียนใจมาปัญญาคนที่นิมิตงเอกักติงาอลักกังมันอลักกักติตาอุรังมันเทมาใจนักเอกบิดลิงานิมิตงินเทมาใจนักอาคตุกตะกุนอาคตุกตาดูดิเทมาอุริกันิลังอายุนิมันอันนี้มักตัดเชื่อเองก็หัตเตยุนเปียกกลางมันอัตุนามงก็ต้องเลยเปียกกลางมันเทมาอาคดิเชียกันอยู่เองงานนี้เจ้าตัวขัดตักเทมาบุงอ่ะอาบัดเชียกตุนิงเทมาควงขัดตักพุทธแต่นั่นเราเทมาเชนนักผู้เวกเป็นอ่ะนี่มักเทวขัดเทยงไม่ยงเทมาเชนนักเทมาควงขัดเป็นเรื่องอะไรไม่เนียนเทมาเชนนักอาคดิเทวเป็นอ่ะพิการสวัสดิ์ตุนิงขัดเป็นเรื่องอะไรไม่เนียนอีละอิมุลเรื่องอะไรเงินนิมิตตาดูนี่มุลเลงันเอง